সংযোগ সম্ভব কর মদম মাজ ভাই গে মামচি গরমি বারে আয় আমি না তো গরমি দিপে মাম আগাব দুখাদার সমায়